0: তবলে পর ইমন সরকার, হারমোনিয়াম পর কমলাক্ষ মুখোপাধ্যায় আর তানপুরা পর কোয়েল সাহা। আর এসি কে সাথ আজ রাত সঙ্গীত কা অখিল ভারতীয় কার্যক্রম ইহি সম্পন্ন হতা হ্যায়।
1: ইউ আর লিসনিং টু রাগ বাচস্পতি ইন দ্য খেয়াল রিসাইটাল বাই পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়। হি ওয়াজ অ্যাকম্পানিড অন দ্য তবলা বাই ইমন সরকার, অন দ্য হারমোনিয়াম বাই কমলাক্ষ মুখোপাধ্যায় অ্যান্ড অন দ্য তানপুরা বাই কোয়েল সাহা। And with this, we come to the end of National Program of Music Tonight. This program was recorded at the studios of Akashvani, Kolkata.
2: Lal waqt ho raha hai samachar ka, aaiye sunte hain samachar.